বেরদকি পাজন পন্থকি জিতন শ্রী সাহেব জি সহায় খালসে জি কে বোল বললে বলো জি বাহে গুরু বলো যে সিখাঁ নূঁ সিখী দান কেস দান রহত দান বিবেক দান বিসাহ দান পুরসা দান দান্ডা সিরদান নাম দান শ্রী সিরে অমৃত সার সাহেব জি দে দর্শন ইশনান চৌকিয়া ঝন্ডে বুঙ্গে যুগ